আকাশবাণী জয়পুর। আজ মঙ্গলবার, 1948 শতাব্দ, আষাঢ় 18 দিন, 2026 মসিহা জুন মাসর 30 তারিখ। সময় বর্তমান সকাল 5টা বাজি 56 মিনিট 42 সেকেন্ড। প্রিয় শ্রোতা বন্ধুঙ্কু সুপ্রভাত জনাই স্বাগত করুছু আমার আজিকার প্রথম অধিবেশনকু। কার্যক্রম আমকেন্দ্ররু প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভরে 204.5 মিটার তথা 1467 কিলো হর্জ যোগে, এফএম র 103.6 মেগা হর্জ যোগে। প্রসার ভারতী লাইভ স্ট্রিমিং আপ মাধ্যমে মধ্যে আপনার আমকেন্দ্রর সমস্ত কার্যক্রম শুনিপারুচন্তি। মাঙ্গলিকা

0: তেবে চিন্তা করন্তু নাহি এণিকি আকাশবাণী জয়পুর আপনক ব্যবসায়কু বড়াইবার দায়িত্ব নব
1: রেডিওরে বিজ্ঞাপন দিয়ন্তু আও আপনকর ব্যবসায়কু বড়ান্তু
0: সুলভ দররে আপনকর ব্যবসায়র বিজ্ঞাপন পৌঁছি যিব সবুঠি সবু সময়রে আও সমস্তক পাখরে
1: বিজ্ঞাপন পাই যোগাযোগ করন্তু 8280306927 কিম্বা 9449408097 নম্বররে
0: আকাশবাণী জয়পুর সদা আপনক সাথিরে সবু সময়রে আপনক সেবারে
2: অন্নপূর্ণা নন্দ গীত সঙ্গীত প্রেমানন্দ।

প্রচার কল কেতোটি সুগম সঙ্গীত আকাশবাণী জয়পুর সময় সকাল নটা বাজে এক মিনিট গীতিধারে শুণন্তু হিন্দি চলচ্চিত্রর গীতা।

তিসরি মঞ্জিল। এই চলচ্চিত্রে শিল্পী থিলে আশা ভোসলে এবং মহম্মদ রফি। মজরু সুলতানপুরী গীতকু সঙ্গীতরে সজাইলে রাহুল দেব বর্মন। এথর চলচ্চিত্র শর্মিলি, শিল্পী হলে কিশোর কুমার, নীরজ গীত, সঙ্গীত সচিন দেব বর্মন।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখালা, এইচআইভি টেস্ট হয়েছে?

প্রচার করল আকাশবাণী লাইভ আকাশবাণী জয়পুর কার্যক্রম আমকেন্দ্রর প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 204.5 মিটার তথা 1467 কিলো হর্জ যোগে এবং এফএম র 103.6 মেগাহর্জ যোগে প্রসার ভারতী লাইভ স্ট্রিমিং আপ মাধ্যমে আমকেন্দ্রর কার্যক্রম শুনে পারুছন্তি। প্রচার করুছু কেতোটি হিন্দি চলচ্চিত্রর গীতা।

क्या दिल ने कहा এই চলচ্চিত্রে শিল্পী উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক, সঞ্জয় ছয়ালঙ্ক গীত, সঙ্গীত হিমেশ রেশমিয়া।

0: সব রিপোর্ট দেখেলা? এইচআইভি টেস্ট হেইছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
6: 1975। দ্বৈত কণ্ঠে গাইছেন্তি সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল, গীতিকার স্বানন্দ কেরকেরে, সঙ্গীতকার শান্তনু মৈত্রী।

0: ইয়া বাসই বাই তাই তাঙ্গি বুড়া বুড়ি বারে তাকে জহরা নিজু না তলে হাডা কাতা হালি জলকি পেলকি হালি না বাণজা হরজানি মানুষী জহরা বাণজা
1: জহরা সাম্মামা না বাকেড়ি জিকে ইয়া বা সই বাই তাই তাঙ্গি বারে ত্রিমিঙ্গ জহরা আপে
0: হাতে গাড়ি দিনাটি মার নিজর চাষবাস কথা হাডা কাতা ন
1: হ্যাঁ মামা আজকাল তো চাষবাস কিনি লোক চাষবাস ভিতরে কাতা নাই মানে
0: মার তো চাষী লোক তাই কুই নর ইচ্ছার কুই লোক ইচ্ছার তো চাষবাস কে আনতো নিডা বাতকা চিঞ্জালা আডাই
1: হ্যাঁ মার তো পূর্বে চাষী লোক
0: চাষী লোক ওড়ে মাঙ্গে ভূমি বাড়াসকে রচাকা মানে ওড়ে হরু মারিসকে মঞ্জামনে এবার চাষবাস কি মার তো কুই লোক তো পুঞ্জা নাই যে গাড়ি মার পাঠ সাটাসকে গাড়ি যা পালাই ওড়ে বারো জন তাই চাকরি খালা আডাই কি বারো জন আমি বেপার বাণিজ্যকে কি হালি আডাই এদা পাই যে মার চেষ্টা কে হালি পড়ো আনে যে নকে তাকে মারো এনকি নিয়ে পাট জাপিন ওড়ে এনকি নিয়ে বেপার বাণিজ্যকে কিন চাকরি বাকরিসকে কিন
1: মানে তাহলে মার চাষবাসকে কিন
0: চাষবাসকে যদি পাট সাটা নিয়ে যা পাঁচ উন্নতি ধরনের চাষবাসকে কে হালি আডি নাই পুনাইসকে এদা পাই তাই বাই নিজ মামুর কুলিং চাষ উপরে ধান চাষ ইঞ্জিনিয়ারি এ চাষতি কথা হাডা কথা আন আজকাল তো মেশিন নাই ইদি তো বেশে লেঞ্জু লাণ্ডি লেঞ্জু আতে এদা পাই ই সময় তা যেতকি লোক খারা চাষ কিহাম নাই কারা তা কুলি হালে বারে চাষবাস কিহা নাই নে তো মেশিন নাই রণ্ডি রণ্ডি পিউ বাহাতছি নে এচে বেলা তা কাজা কাজা পিউ বারদা পিউসকে বাহিনে ওড়ে বিজা রিহিনু গালি পিউসকে বাহিনে এদা পাই যেতকি লোক মার চাষবাস কুলি চাষ কিহাম নাই ইচি সারে মার মজা হ্যাঁ নেট এ পাগাসিনি কানা ই যা চালি মাটনা দি মানে ওড়ে নিহি পাগাসিনি কা দা ইচ্ছারে এদিমা গালি পিউ কি বিজা কি নলে আজ পিউসকে বাহা এদিমা তাকে নষ্ট কিয়ানু
1: হ্যাঁ মামা সত কথা নে মার আজিকালি নে তো মাহ কুলিয়া আজকাল চালো হানু ওড়ে রাতু জিকে এতক মারো এনা কি নাই মানে বেলা বেলি নে এ যা চশমা এদিন বা সঙ্গে এ জাগাতা পালা বাক নাই মানে
0: হ্যাঁ নে মাঝা পিউ দিনা তা কিনজি পিউ কালা তা কিনজি হি এদা তা কিনজি মারো মাঝা কাজা চাষা ইচি সারে মারো পিউ বেড়া কে এ এদা পাই জি এ বা তা কিনজি পালা বাক না দি মানে এম তা কিন এটি তো সময়স্ক বাহা চাচিমনে ওড়ে আষাঢ়সকে বারনে দে ইদিন এটি পটা আষাঢ় সমান রচা রচা বাহিমনে
1: বাহিনে মা ওড়ে হা গুগসকে কিতে এ পিউ জি কে আহনে দে ওড়ে মার যদি বেলা বেলি এ চাষবাস থাকি অল্প দাগা আসারে অসুবিধা এনা কিছি ওর আজিকালি যু কাটা সবাই ইঞ্জিনিয়ারি এ সবা আনা মার যদি বেলা বেলি উহাই একাপড়ে যদি পিউ বাহাতু নেইছি সারে হিরু জিহাড়ে কুলিয়া এদাতি মেখাতুনে নষ্ট জিকে আনু
0: এদা পাই পাগাসিন খানা মার নকেটে আমি এটা কাটা সবাই

0: শ্রোতা ভণী, মহিলা মানে হচ্ছে সমাজের এক অংশ। সেমানে পরিবার, সমাজ ও দেশের উন্নতিরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিভাই থাকে।
1: কিন্তু আজি মধ্যে অনেক মহিলা ঘরোই হিংসা, যৌন উৎপীড়ন, যৌতুক নির্যাতনা, মানসিক নির্যাতনা ও বিভিন্ন প্রকারের অপরাধর শিকার হচ্ছে।
0: আউ এপরি পরিস্থিতিরে মহিলা মানুষ তুরন্ত সহায়তা ও সুরক্ষা যোগাই দেওয়া পাই মহিলা হেল্পলাইনর ব্যবস্থা আরম্ভ করা যাইছি। এহা মহিলাঙ্ক অধিকার রক্ষা ও সুরক্ষা নিশ্চিত করিবারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেইথায়।
1: হেলে অপ্পা, মহিলা হেল্পলাইন কোন?
0: হ্যাঁ, মহিলা হেল্পলাইন হচ্ছে এক জরুরি সেবা যাহা মহিলা মানুষ সংকট সময়ের তুরন্ত সহায়তা প্রদান করিথায়।
1: হ্যাঁ, এহা মাধ্যমে মহিলা মানে ফোন করে নিজের সমস্যা, অভিযোগ কিংবা বিপদ সম্পর্কে সূচনা দেই সহায়তা পাইপারন্তি।
0: আউ এই সেবা দিনর 24 ঘন্টা উপলব্ধ রহে,
1: আউ অনেক ক্ষেত্রে নিঃশুল্ক ভাবে প্রদান করা যায়।
0: তেবে মমতা, এই মহিলা হেল্পলাইনর কার্য কোন কহিল?
1: এই মহিলা হেল্পলাইন বিভিন্ন প্রকার সহায়তা প্রদান করে, যেমিতি কি সংকট সময়ে তুরন্ত সহায়তা ও আবশ্যক সেবা প্রদান করিবা, পীড়িত মহিলাঙ্কু মানসিক ও সামাজিক পরামর্শ দিয়া যায়, মহিলা মানুষ তাঙ্কর আইনগত অধিকার বিষয়ে সূচনা দিয়া যায়, তা সহিত আবশ্যক

প্রথমে শুনন্তু কুমার সানু এবং আলকা ইয়াগনিক, কথাচিত্র চমৎকার। গীত রচনা করেছেন আনন্দ বক্সি, সঙ্গীত অনু মল্লিক।

আসছেন। হ্যালো চৈতিজন, এই ফোন ইন প্লিজ কার্যক্রম শুণবে অপরাহ্ন পাঁচটা তিরিশ মিনিট্রে। সন্ধ্যা ছটা বাজি দশ মিনিট্রে স্বচ্ছ আম ভারত কার্যক্রমে শুণবে সাক্ষাৎকার, বিষয়বস্তু রয়েছে বর্ষা ঋতুরে পানীয় জলর সুরক্ষা। লন্ডনঠারে অস্ট্রেলিয়া এবং ওয়েস্টইন্ডিজ মধ্যে অনুষ্ঠিত হওয়াকু থিবা আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 খেলার প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি। আজ সন্ধ্যা ছটা বাজি তিরিশ মিনিট খেলা শেষ পর্যন্ত। আঞ্চলিক সংবাদ শুণবে সন্ধ্যা ছটা বাজি পঁয়তাল্লিশ মিনিট্রে রিলে করব আকাশবাণী কটক কেন্দ্র। রাতে সাতটা পঁচিশ মিনিট্রে জেলা হালচালে আজ শুণবে জগৎসিংপুর জেলা সম্পর্কে রিলে করব আকাশবাণী কটক কেন্দ্র। রাতে সাতটা তিরিশ মিনিট্রে কিষাণবাণী কার্যক্রম প্রচারিত হব। শ্রোতবন্ধু, এথিলা আমার সন্ধ্যা অধিবেশনরে প্রচারিত হওয়াকু থিবা কার্যক্রমর কিছি সূচনা। আকাশবাণী জয়পুর, সময় দিন দুইটা বাজি ছয়াশ মিনিট। এইটি শেষ করুছু আজর এই অধিবেশনকু। আমার সন্ধ্যা অধিবেশন আরম্ভ করব আজ অপরাহ্ন পাঁচটায়। তেবে এণিকি আপনার শুনিপারে বিবিধ ভারতী মুম্বাই এফএম রে 103.6 মেগাহার্জ যোগে। বর্তমান পাই আমাকে বিদায় দিয়ন্তু।

0: ये भाई बहन मन जोर लागो
1: नहीं काई बोल लो सुनी बोले आज फोन मनाईसी
0: ফোন
1: হাতে দাঁড়িয়ে করি মুই জাগালি আছি তুই ফোন আইলে সরি কথা করবি বলে করি
0: খাটা গোটা খেলতে ফোন দাঁড়িয়ে করি খাটা এন্তারি এন্তারি এন্তারি থল উপর থল উপর থল উপর করতে
1: গিজড় বাটা
0: কাইটা গিজড় বাটা
1: গিজড় বাটা বলে সে সে ভিতরে নানা রকমের মনে আইলানি হম কোন মাইসি কোন মানুষকে সে টাপরা করলানি কে কাকে কত রকমের খাতা খনি সেটা নকইবার
0: নাই বললে এ ফোন গোটে এন্তারি বারলা যে বুঝলুস কি নাই এ ফোন বার বাকে আমার পিলার টকি মনে ফাট ন সটাই বাকে সেন্তারি এলা আছে
1: নাই সেটা ন দেখবার এ ফোন ভিতরে বড় ফরমা দিছি আছে
0: যাকে দেখবুস নাই কি সে ফোন কে দাড়ি করি এন্তারি মনে মনে সে বয়া মন দেন তার ইত্রে বাই নাই
1: সেরকম
0: এলাইনি
1: মাত্র মে ফোন ভিতরে যেটকি বল সেটকি অসার ফোন আইলানি
0: সত
1: ন ফোন ফোর তুমি টেকি দিও
0: হ্যাঁ ফোন কে দরতা
1: তার পছে কথা কর
0: আলে আলে আলে
1: হ্যালো চৈতি জন
2: জোয়ার মামা
1: জোয়ার জোয়ার কেনতার আছো সো
2: নিমান শেখ মামা
1: আজি দৌড় ধাপে আখা ফোন করলুস তুই
2: ওই চাই গলা সপ্তাহ লগাইলে সরি গেল কার্যক্রম সরি গেল লগাই লগাই থাকলে আজি কোন বেলা লগাই দেখবি বলে লগাই দিলে
1: বল কল তোর নাও কিন্তু কই দেশ আমার ভাই বইনি মন মিশা জান ভাই
2: জয়পুর কুমার সাহেব থানো নবীন কুমার কইলি মামা
1: আলে নবীন বাবু কেনতার চাল আছে তোমার কাছে কার্যক্রম মনে হবে
2: কার্যক্রম মন তো সব ভাল লাগলানি মামা
1: নাই আমার
2: কার্যক্রম খারাপ তো বলে মন কই পারে মক সব ভাল লাগছে মোর পাই বলে মোর ভাল আছে
1: টিবুরু বললানি তিমুর সঙ্গে আজ বিড়লা আছে নবীন মকে কেবে খোঁজে নাই ও বললানি
2: সেটা
0: কিনে একা পচারলি
2: নাই নাই ভাল লাগলা
1: নাই এ আসপত্রি যাই করি ওসব খাই খাই করি।

0: আছে কি নেই, তুই যাকে দেখালে বিষয়।
1: মা ডাক্তার পাক বলি কি আকা অসর সাপটা কি রাখনি পারলে
0: নাই আমার
1: মাস পরে ঢুলাইলাম ওকে বিষয়।
0: হ্যাঁ কাই রোগ হইল
1: চার পাঁচ দিন লানে খনলা খাইবা ইচ্ছা লাগলা না আর খন চালা বললাম শাইলনি খন ভাল লাগলা না
0: কাই রোগ হইল জ্বর হইল কি মুর্দু কাই হইল খাইটা
1: আইটা আম্মা সেটা সেজন ওটা আছর নাকি গোটে গড় বলে বুঝিনি স্যার গড় ওটা এখন নাকি পা দে দেখো বললে পুরা ঝিকতিরলা গড় খালি দুকবার চাললে বললে বড় বাধা হয়ে যাইছিলা
0: কোন তুই ওটা খাইছে ওটা লোকে মাড ফাইটলা কি
2: নবীন
0: তো দাঁড়া পেলা এবে মন করলে আর গোটে মাঝে আনছি বুঝলো
2: সেটা সেটা আলগা খাতা এটা আলগা
0: খোঁজলে নয় কি আজিকালি রকম বেদি টকি মন সে কাইছে গীত মন কইবাই কে ঠকি দিয়েছে আছে ডাবু মোর ছিনি নিয়ে গেলা বলছে আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ লগে কাইছে মেসেজ মন ফাটাই করি সিতির নি ডাবু ছিনি নিয়ে গেলাই বললাইনি এটা মন খাই রকম চাল্লা আছে এটা
1: এই ফোন দুনিয়াতে ফোন তো বড় যাচ্ছি বাবা ভোল যাচ্ছি খারাপ সাথে ভোল লাগা বেশি যে খারাপ করে খন্ডে ব্যবহার করে না জানি করে খারাপ হয়ে থাকল যার যদি ঠিকসে ব্যবহার করলে এই ফোন মেশা ভোল লাগা ফোন হচ্ছে বলতে ওই সব ফোন করলে তোমার কোথায় পারলে ফোন নলে কোথায় থেকে
2: এলে এ জন ঠগা ঠগি ব্যবহার মানে জন করলাইনি সেটা খাজে তুমি আমার ভাই বোন মনকে খাই বলি খাইছে দেবাস
0: সূচনা দেবাস
1: ভাই বই আমাকে বললে এখন সতর্ক রা কি ফোন ফোনা কোন কোনটা অন্য জনরা নম্বর লো ফোন ফোন টাকা নাই বলে কথায় কইবে
0: সেটা মন কইবার আছে আর গোটে মিশা কইবার আছে যাকে মেসেজ বনাইছি হ্যাঁ তোমার আধার কার্ড নম্বর দিয়া তোমার কাছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়া
1: ফুটি গেল তোমাকে এত টাকা মিলছে তোমার কি টাকা পাঠাই দিয়েছি বলে কইবে তাহলে সে টাকা পাঠাই দিলে আর ন আসে নাই
0: ঘর ভিতরে অশান্তি
1: ঘরে অশান্তি
0: জোয়ার লাগতে
1: জোয়ার
0: জোয়ার জোয়ার
2: হ্যালো চৈতি জন
0: গেলে তো স্যার
2: হ্যালো চৈতি জন
3: হ্যাঁ উগ্রেশন পটেল কইছে আজ্ঞা কাংরু বড় বলা গে জিল্লা নু
2: উগ্রেশন বাবু কেনতার আছাস
3: ভাল আছে আজ্ঞা আপন ভাল আছেন
2: আমি মিশা ভাল আছে মোর লগে ঘর জয় মিশা বসলা আছে তোমার বাটে কেনতার বাবু মেগ মেঙ্গ মুঙ্গা কেনতার পানি মারলা নাকি
3: কেন বসা বইলে আজ্ঞা বসাটা এটা ଟିକେ ବାଦଲିଆ ଦେଖୁଛେ ଆଜ୍ଞା ଫେନ୍ ବର୍ଷା ଉଡେଇ ନଉଛେ କିନ୍ତୁ ଏଇ ଦୁଇ ତିନି ଦିନ ତଳେ ବର୍ଷା ହେଇଥିଲା ଆଜ୍ଞା
2: ହେଲେ ତାପତ ଖଣ୍ଡେ ଉନା ହେଇଛି ନି
3: ତାପତ କମିଗଲାନ ଆଜ୍ଞା ଯେନ୍ ହିସାବରେ ଖରା ଟିକେ କମିଗଲାନ
2: ହେଲେ
3: ଆଉ ନାଇଁ ଆଜ୍ଞା ଏଇ ଶୀତ ଷଷ୍ଠୀ ହେଲା ପରେ ଆମର ଯେନ୍ତା ଟିକେ ଖରା ଟିକେ ତାତି ଟିକେ
2: କମିଯାଇଛି ପାଣିରେ ବର୍ଷା ଦିନ ଉଠି ଆସିଛି ତ ଖଣ୍ଡେ ବର୍ଷା ଦିନ ଉଠି ଆସିଛି ତ ଗରମ ଖଣ୍ଡେ ଉନା ହେଇଯାଇଛି ନି এবে কাই কাম উগ্রেশন বাবু
3: নাই আজ্ঞা ইহা চাষ বাড়ি একা লাগিছে আজ্ঞা ধান ধান বুনে গেল বলে খালি আমার আট জায়গায় যে কপা টিকে আমি করছি সে কপার লাগি খালি টিকে সোনিয়া দরকার টিকে প্যান পুন্দি দরকার আজ্ঞা আর কেটে দিন গেলে যে সোনিয়া আসি যাব কপা দিয়ে লগে দেবো
2: বলে এবে কপা মিশা এবে লাগাইলাস নি
3: কপা আজ যা তো লাগে তা পুট পুটা করবা কে আর কমসে কম 15-20 দিন উপরে লাগি যাবে
2: এবে খাই তাস করলাস নি বেড়া কে
3: হ্যাঁ জমি

0: আমার কার্যক্রম এন্তারি ঠিক লাগলা নাকি আর কি আই বাদলা বাদলি
1: করলে নয়া নয়া রকম কাজ কাটা শুনাইবার আছে কি
2: হ্যাঁ নয়া নয়া যে কার্যক্রম আপু যদি কিছু হন্তা মোর ওটা ইচ্ছা আছে গোটে অন্তায়ের কার্যক্রম হন্তা সিনেমা গীত ওড়িয়া সিনেমা গীত হোক কিংবা ওড়িয়া লোকগীত হোক বড়িয়া হন্তা
0: আমি চৈতি জন ভিতরে
2: আজ্ঞা
0: আলি আলি আলি
1: আমার বাবুমানকে কইবু সে কথা এই পারছি কি ন পারছি দেখু ধন্যবাদ লাগো এনতিয়া কামকে ফোন মন করতে রুয়া জোয়ার
2: নমস্কার জোয়ার
0: জোয়ার জোয়ার
1: হ্যালো চৈতি জন
3: হ্যালো চৈতি জন জোয়ার লাগো মামা
1: ভাঞ্জা কেনতার আছো
3: মো ভাল আছে আপনার কেনতা আছেন
1: সেটা তো আমার ভাঞ্জাকে জুড়ি করি সে খনস মামু ওটা কাছে আর গোটে ভাঞ্জা কৃষ্ণ মামুর ভাঞ্জা সে কৃষ্ণ মহাপুর ভাঞ্জাকে দাঁড়লি বললে মোকে কংস বলে মরাই দিছি সত্যি নেই মোকে কোন মামা বলি করে বিড়াইলু আছো সেটা কখনি
3: তারপরে হচ্ছে আজ গোটে বিশেষ খুশির দিন হচ্ছে আজ হচ্ছে এটা আকাশবাণী জয়পুর কেন্দ্র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অল আরজে অল ইসরোকে এবং চৈতিকজন যেতে বি হালো চৈতিকজন কার্যক্রম শুনছেন সমস্ত হার্দিক শুভেচ্ছা শুভকামনা
0: আমার তরফ মিশা যেতকি লোক শুনলাইনি তোমকে মিশা আমার আকাশবাণী
3: টিভি মামা আছে না তুমি পড়ে দিছাম
0: আছি আছি যেতকি লোক শুনলাইনি আর তোমকে মিশা আমার আকাশবাণী জয়পুর আর আমার চৈতিজন বিভাগের তরফর নি আকাশবাণী জয়পুর ষাটে তিনতম প্রতিষ্ঠা দিবসকে শুভেচ্ছা আর অভিনন্দন
3: তারপরে এটা হচ্ছে দেখুন তো উনিশটা হচ্ছে তেষট্টি মশিয়ার দুই হাজার চব্বিশ মশিয়া ভিতরে চৌষট্টি মশিয়ার দুই হাজার চব্বিশ মশিয়া ভিতরে তেষট্টি বর্ষ অলরেডি আকাশবাণী জয়পুর কেন্দ্র তার কার্যক্রম জারি রাখিছে সেটা গোটে বহুত খুশির কথা আহরি বর্তমান এমিতি আপনার নয় উদ্ঘোষক নয় উদ্ঘোষিকা উপস্থাপক উপস্থাপিকা সমস্তে আসিকি এমিতি নয় নয় কার্যক্রম মানে করতো বহুত খুশি লাগবে যেমিতি আকাশবাণী জয়পুর দুই হাজার চব্বিশ রু দুই হাজার চব্বিশ মধ্যে যুগ বাণী বিভাগে হোক কি চৈতিজন বিভাগে হোক কি যেকোনো কার্যক্রম বিভাগে হোক সব কার্যক্রম তো নতুন উদ্ঘোষক উদ্ঘোষিকা উপস্থাপক উপস্থাপক আসি কার্যক্রম করছেন বহুত খুশি লাগুচি আমি বি চৈতিজন কার্যক্রম আহরি বি নয় নয় কার্যক্রম আনিকি ভেটি দিন তা নিহতি আহ খুশি লাগবে
1: বল কথা বাবু
0: ধন্যবাদ
1: এমনি একা আমাকে ফোন মনে করতে রুয়া
3: কার্যক্রম যেমি খুশি লাগুছে আপনার ফোন কলে কেমি ভাবুলা লাগব কি লাগবে ফোন ভাবুলা আজ যেহেতু আকাশবাণী জয়পুর কেন্দ্র প্রতিষ্ঠা দিবস রবিবার পড়ছে লাগবে কি লাগে ভাবুলে কিন্তু যা লাইক গলা বহু দূর ট্রাই করছিলি ফোন বহু খুশি লাগলা পুরা
1: ধন্যবাদ লাগো বাবু আমার তরফর আমার বাবু মন মিশা তোমাকে আমার ভিতরে দিয়ে তোমাকে ধন্যবাদ করে দিলাইনি জোয়ার জোয়ার
0: জোয়ার লাগো
1: হ্যালো চৈতি জন
4: নমস্কার আজ্ঞা
1: জোয়ার জোয়ার বাবু কেনতা রাচাস
4: না মু শাশ্বত কোচ জয়পুর আজ্ঞা
0: শাশ্বত বাবু কেনতা রাচাস
4: ভালো আছে আজ্ঞা
1: সিলমা দেখবা কে মন আছে গিয়া তোমকে
4: না আজ্ঞা
1: সিলমা দেখাস নাই
4: না আজ্ঞা আছে আজ্ঞা
1: দেখলাস নি
4: হ্যাঁ আজ্ঞা রোববার দিন দেখি থাকছি ফিল্ম আজ্ঞা
1: কোন হিরোইন দেখালে বড় সারদা লাগছে তোমকে গোল নকরুস তুই মরাইলাস ইয়ে দে টিবুর আখে কাইছে তোমার গাঁও ভিতরে টকি উঠবাই দেশ
0: দেখবার আছে
1: আমাকে ভোজি লড়া চৈতিজন বিভাগর সবু যেত কি আমার আছে আচত সবু ভাই বই নি আমি শাশ্বত বাবুর ভোজি খাইবু বললাইনি
0: খাই বললাস
4: নাই
1: নো দেবাস
0: ভোজি নে দেবাস কি বিবাহ নয় বাস
1: এলে মাই জানছি এলে বাদা নাই আমি ভোজি খাইবা জাগি রেবু যে আমার কার্যক্রম কেনতার লাগলানি তোমাকে তাহলে ধন্যবাদ লাগো জোয়ার জোয়ার
4: নমস্কার
0: হ্যালো জোহার বাবু কে কইলাস নি কোনতে নি কইলাস নি
5: মই কলাহান্ডি জেলা ভয়নি পাটনা জগন্নাথপুর চিত্র সংসদর কইছি আজ্ঞা
1: মুইয়া তোর কাইছে টনকে কা জাগি রেলিও
5: ধন্যবাদ আজ্ঞা
1: কাগি নে বললে উগ্রসেন ফোন করলে চিত্র সেন ফোন করলে উগ্রসেন বলবার ইচ্ছা আছে কি নাই
5: আর কেনটা ভালো আছেন আজ্ঞা
1: ইয়া দেখিবরু মকা খাইলে মিটাউট গেন্দে সো যাত্রা আইলা নি বললানি

0: জিলা যোজনা বোর্ড অধ্যক্ষ পূর্ণচন্দ্র সেঠী এতে যোগ দিয়ে স্বনিধি যোজনার সুবিধা সুযোগগুড়ি উপরে আলোকপাত করেছেন। জিলাপাল ভি কীর্তিভাষণ অধ্যক্ষতায় অনুষ্ঠিত সমারোহে অন্যান্য মধ্যে বিধায়ক কৃষ্ণচন্দ্র নায়ক, কে অনিল কুমার প্রমুখ যোগ দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী সশক্ত করিবারে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার কার্যকারিতা উপরে সূচনা প্রদান করেছেন। এই অবসরের যোজনা অধীনে 34 জন যোগ্য হিতাধিকারী ঋণ প্রদান করা যাইছি। পানিপাগ রাজ্যের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে বিভিন্ন স্থানের বর্ষা হয়ে যাই। উত্তর বঙ্গোপসাগর পার্শ্ববর্তী দক্ষিণ বাংলাদেশ উপকূলের এক ঘূর্ণিবলয় সক্রিয় রয়েছে। আসন্তা শুক্রবার সুদ্ধা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এর আখপাখ অঞ্চলের এক লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। আসন্তা 24 ঘণ্টা মধ্যে বজ্রপাত সহ প্রবল বর্ষা নেই ভদ্রক, যাজপুর, কেন্দ্রাপড়া, জগৎসিংহপুর, কটক, অনুগুল, ঢেঙ্কানাল, রায়গড়া, কেন্দুঝর, ময়ূরভঞ্জ এবং কোরাপুট জেলাকে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষের সতর্ক সূচনা জারি করা যাইছি। এ সম্পর্কে আঞ্চলিক পানিপাগ বিভাগের নির্দেশিকা ডক্টর মনোরমা মহান্তি কহন্তি,
1: আগামী 24 ঘন্টা পাই উত্তর ওড়িশা এবং উপকূলবর্তী অঞ্চলের জেলাগুড়িকে অধিকাংশ স্থানের হালকার মধ্যম বর্ষা রহব। তা সহিত দক্ষিণ অভ্যন্তরীণ ওড়িশার জেলাগুড়িকে অনেক স্থানের হালকার মধ্যম বর্ষা রহবার সম্ভাবনা রয়েছে। তা সহিত প্রবল অতি প্রবল বর্ষা গোটে কিংবা দুইটা স্থানের রহবার সম্ভাবনা রয়েছে।
0: মুখ্য সংবাদগুড়ি পুনি থাকে দেশের আসন্তকালীঠার কার্যকারী হব ভিবিজি রামজী গ্রামীণ আইন 2025। রাজ্যের অখিল ভারতীয় আয়ুর্বেদ সংস্থান প্রতিষ্ঠা পাই কেন্দ্র আয়ুষ রাষ্ট্রমন্ত্রী প্রস্তাব দেলে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্গ। পুরী শ্রীমন্দিরে শ্রীজীউঙ্ক অনসর নীতি, পূজা পাউছন্তি পট্টিনিয় এবং উত্তর বঙ্গোপসাগর পার্শ্ববর্তী দক্ষিণ বাংলাদেশ উপকূলের ঘূর্ণিবলয় সক্রিয়। আঞ্চলিক সংবাদ আজ এতিকে শেষ হলো।

0: পাইলা পুরা গীত উড়গা লগ যে
1: দেখো পল্লী গীত বলে তার মজা গোটা অলগা
0: অলগা কা ভাই
1: নাকি যেমন আমার বিভিন্ন চাষের কথাবার্তা শুনছু আমি চাষীর কথা মিশার আমি গোটে অলগা মজা লাগুছে কি না
0: বলে জানুছু না আমি কত রকমের কো রকমের চাষ করি আগুকে বড়ছন্তি নয়া পদ্ধতি কিন্তু অবলম্বন কলে নয়া নয়া রকমের বিহন মনে মিশার ফারছি তাকে বি লগাউছন্তি
1: চাষকু নেকি কার কো রকমের অনুভূতি রয়েছে কি না সেটা শুনলে আমি বিভিন্ন কথা জাঁপারছু শিখি পারছু
0: এবে তুমি অনুভূতির কথা কইলারু এবে এই বিরিগুড়া বাটে যাইছিলি ভাই আমার শ্যামলিগুড়া বাটে
1: শিবাটে গোটে বিরিগুড়া আছে কি
0: এবে চাষী মানুষ আমার গোটে মিটিং হয়েছিলা সেটি একজুট হয়েছিল তো তাঙ্কর সহ ভেটঘাট হেলা
1: ওহো
0: তাঙ্কে কিন্তু আগু বড়ছন্তি তাঙ্কর মুহর তাঙ্কর কথা শুনিদেবা
1: আহো
2: ভাই নমস্কার
3: নমস্কার
2: না টিকে কইব কি
3: মনা ডমরু বিরি
2: কোঠি রোচন্দ ভাই
3: কুন্দেলি বিরিগুড়া শ্যামলিগুড়া ব্লক রে যাচ্ছি পরজামটাই পঞ্চায়েত রে যাচ্ছি
2: সেটিকে যিবা আসবার সুবিধা আছে
3: সুবিধা আছে
2: বয়স কত হবো ভাই
3: 21
2: বাস হইছো কি নাই
3: মু মেরে যাইনি ফাট পড়ছে
2: ঘরে চলাচল কেমতি ভাই
3: সব আমি চাষ কাম করি চলছি
2: জমি কত আছে
3: জমি আমার 15 একর হবো টোটালি মিশাইকি সে 15 একর রে আমি বিভিন্ন প্রকার চাষ করছি
2: 15 একর যে জমিটা আছে কো রকমের ভাই কোটা খাল কোটা ঢিপ কোটা আমার ডঙ্গর আছে না কেমতি
3: হ্যাঁ সব ভালো
2: হলে সেই জমিরে কো কো চাষ হচ্ছে ভাই
3: এমতি দেখবাক গেলে ধান মাণ্ডিয়া এ যাক সব বেশি আছে তারপরে আগে বিড়ি কল তো যে হচ্ছিলা এবে তো সেটা হইপারুনি
2: আর ডালি জাতীয় করুনা দেবে
3: আর ডালি জাতীয় নাই
2: আর ঋতু অনুসারে পনিপরিবা মধ্যে করুছন্তি
3: ঋতু অনুসারে মানে বর্ষা দিনরে কোবি বিনস বাইগণ টমাটো যে ঋতুরে যে পনিপরিবা আছে সেটা আনিকি লগা আছে
2: সব প্রকার পনিপরিবা
3: সব প্রকার পনিপরিবা
2: পাখাপাখি 15 একর জমিরু কেতে একর জমিরে ধান করুছন্তি ভাই
3: গোটে 10 একর জমিরে ধান চাষ করা আছে আর যা বাকিরে পনিপরিবা আলু কোবি এ যাক সব লগা আছে হ্যাঁ মাণ্ডিয়া বি আছে
2: জমিরে পানির সুবিধা আছে ভাই
3: পানি তো এতে সুবিধা নাই নিজে কোন মারিকি মোটর লগাইকি পানি উঠাইকি চাষ করে নিয়া আছে
2: কোন নিজ খরচার করছন্তি না না সরকার তরফর করছন্তি
3: নাই নিজ তরফর করছ
2: হলে এবে কো বিহনটা ব্যবহার করছন্তি ভাই যে ধান লাগিছে জমিরে বিহনটা দেশি বিহন লাগিছে না হাইব্রিড লাগিছে
3: হাইব্রিড লাগিছে
2: আউ আগভলি আউ দেশি বিহন ঘরে নাহি কি আউ
3: আগভলিয়া আউ দেশি বিহন অছি যে কিন্তু লোক ধান সে লগাউ নান্তি এবে সব জানলে তো হাইব্রিড সব লগাউছ
2: হলে হাইব্রিডটা কলে লাভ কোন হচ্ছে ভাই

টি ক্রিকেট ওয়ার্ল্ড কপ 2026 অন্তর্গত অস্ট্রেলিয়া এবং ওয়েস্টইন্ডিজ মধ্যে লন্ডনের কেনিংটন ওয়াল গ্রাউন্ডঠারে অনুষ্ঠিত হয়েছিবা প্রথম সেমিফাইনাল ম্যাচের প্রত্যক্ষদর্শী ধারা বিবরণী রিলে করে প্রচার করলু আকাশবাণী দিল্লি আকাশবাণী জয়পুর প্রচার করুছু হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম কার্যক্রম প্রথম গীতটি নিয়েছু কথাচিত্র চেন্নাই এক্সপ্রেস দ্বৈত কণ্ঠশিল্পী সুনিধি চৌহান এবং অরিজিৎ সিং গীত রচনা অমিতাভ ভট্টাচার্য সঙ্গীত নির্দেশনা বিশাল শেখর

কুমার সোনা গীত এবং গজল প্রচার করিব রাতে 9:30 শিল্পী তলত আজিজ, অশোক খোসলা, রামশঙ্কর, মিথালি সিং, সোনালি রাথোড়, রূপকুমার রাথোড় এবং চন্দন দাস। এবং রাতে 11:00 শুনিবে আঞ্চলিক গীত। এতে শুনিবে সম্বলপুর অঞ্চলর গীত, কলাহান্ডি অঞ্চলর গীত এবং ঝুমর লোকগীত।